আমি আপনি ইহুদি ফিল্মসে এই নকমা শোনা লতা মঙ্গেশকর কি আওয়াজ মে রহমান গাড়তে শৈলেন্দ্র মৌসিকার শঙ্কর জয় কিশন আর এই প্রোগ্রাম কে আখির মে সমাপ্ত কিজিয়ে তীসরা কন ফিল্ম সে নগমা আওয়াজে হ্যাঁ আশা ভোসলে আর মোহাম্মদ রফি কী।